0: একটা শর্ত রাখি গেছে।
1: মঞ্জুর সাহ মঞ্জুর সাহ,
0: পয়লা শর্ত তো শুনো।
2: শুনিম না তো শুনিম।
0: এদি বাটুলে হারে পূর্ণেকো স্বাস্নী বন্ন তৈয়ার ছে, তর পূর্ণে হারে ভনে
2: হারে ভনে
0: এদি পূর্ণে হারে ভনে বাটুলিকো ঘরমা হলি বসনু পর্ছ।
2: কিয়ার নিও কি যে বিচার
3: কষ্ট লাও সর তো
4: রসিলো
3: ল শুরু করম
2: লি খিপের দে তো
3: ল রান গাদিম।